0: তো কৃষ্ণ মাহাতো আর সঙ্গী মনকার গাওয়ালে সঙ্গে আজকের আমার দিনকের বেড়া আসি রাত হে, তো কাহক চাহি খুশ রহো, মস্ত রহো, আর ব্যস্ত রহো। তো রোর মনকার সঙ্গে মনোজ আর
1: যুগনি বহিনকে দেউ বিদা, জোহার।